0: ঠিক যা লাগাতে আলাগ আলাগ রোল খেলাতে আমি খান আর একটা ঠিক রাইচিয়াস মরাল ক্যারেক্টার থাকিয়া লাগা মাইকিকে আমি আইডিয়াল মাইকি আছে কবলে পারব দে।
1: ম্যাম আপনি ইমান সুন্দর কই দিছে, একটা আইডিয়াল ভাল মাইকি তো কিনিয়া হব লাগে, ইমান সুন্দর কই দিয়া তো বেশি খুশি আছে আর মহান লিসনার্স খান যদি বুনিয়া বি শুনি না ও এটা তো একদম ভাল একটা আইডিয়াল মাইকি হলে ইনিয়া আর ম্যাম ব্রা ইনিয়া ভাবনা দিয়া তো তাহান বি খুশি পাই না শুনি থাকি আছে ম্যাম। ম্যাম আর দুসরা দে আপনি কি হইদিব জিনিয়া আপনি তো স্পিরিচুয়াল লিডার লা কাম খান বেশি করি না হে আছে তো খাস করি না মহান বাইবল দে সাইসে বলে তো একটা আইডিয়াল ভাল মাইকি গে কিনিকা দেখাই না আছে আর তাই খান লাগা খিসা পড়া আমি খান কি বুঝি বলে পারে ইটা লাগা মাইকি হান খাস করি না পরিবার রে গির্জা রে আর সমাজ দে কিনিকা ভাল রোলস লবলে নিলে হবলে পারিব।
0: কোয়েশন নিমি দে বেশি থ্যাংকস আছে কেলে বাইবল এটু পুইলা কথা কব আমি খান বাইবল তো হাজার হাজার সাল তাক থাকি কিনা আহি আছে আর বাইবল তো বুদলি নোহা লাগা কথা আছে মানু লাগা কথা তো বুদলি হয়ে যায় একটা কালচার নলবি একটা ভাব মানু একটা কিসুমলা ভাবনা খান বি বুদলি হয়ে যায় না হইলে বি ঈশ্বর লাগা কথা বাইবল তো কিটা বি বুদলি নোহা লাগা আছে এইটো কারণে আমি খান বাইবল দে বড় কিনিকা ভাল মাইকি হবলে সাবলে লাগতো এইটো তো বেশি ইম্পর্টেন্ট আছে কিন্তু বলে কিতাবি বুদলি নোহা লাগা আছে ঈশ্বর লাগা কথা দিয়ে ইনিকা লিখি কিনে আছে আমি খানকে মাইকি আরো মতা বনাইছে আর মাইকি খান লাগা রোল আলাগ মতা লাগা রোল আলাগ আছে আর মতা খান তো লিড করবলে নলিবি ফ্যামিলি প্রোভাইড করবলে ডর ডর কাম করবলে লাগা একটা তখন লাগা উপরে আছে হলিবি মাইকি খানকে সাইছো বলে আমি খান তো নার্চারার্স না মহান তো মরম করি কিনা সাবলে লাগা তো বনাবলে ঘর বনাবলে মাইকি খান আছে ইটু একলা দেহে খতম নয় হলি মহান মাইকি খান তো একদম বেশি ছোট মতো হলিবি ডর হলিবি একদম পারিয়া লাগা আছে বাইবল দিবি সাই না যাইছো বলে আর তাদের সাইলে বেশি ইনস্ট্রাকশনস খতা বেশি আছে মাইকি খান কিনিকা থাকিব লাগে না আপনি কিনিকা ভাল ওয়াইফ হব লাগে আম্মা হব লাগে আর কিনিকা সোসাইটি বি থাকিব লাগে সব লিখি কিনে আছে হলে বি আমি বেশি কোয়া প্রভার্বস 31 ডে ইটু লাগাবার কবলে মন আছে আর তাতে তো কোয়া তো একদম ভার্চুয়াস উমেন ভার্চুয়াস মিন্স একদম ঠিক থাকা মাইকি তো কোন আছে কলে আমি খান কিতে ঠিক থাকা মাইকি গলে আয়া তাই তো সব ভালো হবে নাকি ভাবে না সুন্দর বি হব নাকি নলিবি পুরা লিখা বি বেশি আছে নাকি না পয়সা বি বেশি আছে নাকি ইনিকা বি ভাবনা হয়ে যায় হলে বি ইনিকা নহয় ঠিক থাকা মাইকি তো মন ব্রাই শুরু করে ঠিক মন দে তাই না তেলাকা ক্যারেক্টার ব্রা শুরু হয়ে যায় আর ক্যারেক্টার তো একদম মন লাগা কথা আছে আমি খান কিনিকা ভাল ভাবে কিনিকা ঠিক রাস্তা দিয়ে যাবলে মন আছে ইটু লাগাবরা শুরু করে আপনি স্কুল দিবে না যাই থাকিব পারে না পয়সা টকাবে বেশি থাকিব না পারলে আপনি লা মনটো ঠিক থাকিলে ঈশ্বরা আপনি কি একটা ভাল মাইকি আইডিয়াল মাইকিটো বনাই দিব পারে দে না তো অনেক তাতে বার শুরু করে আর বাইবল দে কয় তাই নিজের লাগা কিমতি জানে কেতাবো তো আমি খান লাগা সোসাইটি দিত এ মাইকি মানু খান তো এনেকা বি কয় নহয় না গিনতি নকরে না এ মাইকি বাচ্চা আছে এনেকা বি কয় হলে বি তাই তো তাই লাগা ভ্যালু জানে তাই লাগা কিমতি জানে তাই না ঈশ্বর ব্রহ্ম কি বনাইছে কোনা জানি আছে তাই না আর বাইবল দে প্রভার্বস 31 দে চাইলে তাই লাগা মতা পড়া তাইকে বেশি বিশ্বাস করে এনেকা কয় হলে বি কোন মানুষকে বিশ্বাস করবো পারে কলি তো যোন মানুষ ঠিক ক্যারেক্টার আছে ঠিক মন আছে ইটুকে হাজবেন্ড বারবি পুরা বিশ্বাস করবো পারে তো আর তাই লাগা বাচ্চা খান বারবি তাইকে বেশি মরম করে আর বেশি প্রেস করে এনেকা কিলে গেলে বাইবল দিয়ে কয়ে আছে তাই তালাম বাচ্চা খানকে ভাল বার সাই দিয়ে কয় এটু একটা আমা ভাল হবলে লাগা তুমি বেশি ইম্পর্টেন্ট আছে মাইকি একটা ভালো বলে ওয়াইফ ভালো বলে আমা ভালো বলে তো তাই তো তাই লাগা হাজবেন্ডকে সার্ভ করে বাচ্চা খানকে সাই ঘর থাকা মানু খান ফ্যামিলি খান সবকে সাই ইনিকা লিখি কিনা আছে কিলি গলে কেতিয়াব তো আমি খান তো আজিকালি তো মাইকি খান বি বেশি কাম করে অফিস দিয়ে যা মানু খান আর বিজনেস করা খান বি বেশি আছে এইটু তাই মতা বাচ্চা খানকে নাচা মানুষ বেশি আছে দেই আৰু মহান কেতিয়া আমি খানা ফেমিলিকে ভাল বাৰ নাচায় তাতে বাৰু গুণ্ডুকল ওলাই যায়। এইটো বেছি ইম্পৰ্টেণ্ট আছে, আম্মা লগা ৰোল একটা না, ঘৰে ভাল বাৰ চাল, হাজবেণ্ডকে ভাল বাৰ সেৱা দিয়া লগা, এইটো আমি খান লগা কাম আছে দেই। আৰু বাইবল দে কয় তাইতো একদম হাৰ্ড ৱৰ্ক কৰি কৈও কাম না মন দি না কৰে, আৰু তাই লগা কাম খান বেছি ভাল হোৱা দো তাই দো মানুহবোৰ তাইকে চাদো আই তো মাইকীটো কিমান ভাল কাম কৰি না, লেজি নহয় কৈছে, মতলব আলচি নহয় মাইকী। কেলে বোলে আমি বি মাইকী কিছুম কিছুম বেছি লগ পাই প্ৰব্লেম আলগ আলগ, পইচা টকা লগা প্ৰব্লেম বুলি বি ফেমিলি প্ৰব্লেম খান পাষ্টাৰ আমি নিমিত্তে প্ৰাৰ্থনা কৰি দিবি না কৈ কিনা আহি কিনা খোৱা কোৱা দাম দে, কোনোবা মাইকীটো বেছি আলচি থাকে, ঘৰ বি চাফা নকৰে, ভাত চাত বি পকাবলৈ মন নাই, কলনীতে বিৰাই বিৰাই কিনা খোৱা কৈ থাকে, বুলি বি আলচি এনেকুৱা হৈ কিনা লাইফ দে আৰু বি একো ভাল নিদিখে, আলচি থাকিলে আমি খান নহ'ব দ, এইটো কাৰণে হাৰ্ড ৱৰ্ক বাইবল দি লিখে লেখা কৈ আছে দেই আমি দেই, হাৰ্ড ৱৰ্ক কয় তাই জোৰ দে উঠে কাটি দেবি ধীৰে ঘুমাই এনেকুৱা বাইবল দি লিখি কিনা আছে। আৰু তাইতো একদম বুদ্ধিমান থাকা মাইকী, ৱাইজ থাকে, আগে দিন নিমিতে ভাৱনা কৰি দে, পইচা বি তাই জমা কৰি কিনা তাই ফেমিলি নিমিতে বি মাতি বি কিনে এনেকুৱা না, একদম ৱাইজ মাইকী থাকিছে। আৰু তাই দুখীয়া মানুহ খান কিবি মৰম কৰে, কিমান সুন্দৰ না, আমি কেতিয়াবাতো নিজৰ নিমিতে ভাৱনা কৰে, নিজৰ ফেমিলি নিমিতে ভাৱনা কৰে, হলে বি বাইবল দে কৈ আছে ঠিক মাইকী একটাতো তাই দুখীয়া মানুহ কাৰো নিবি ভাৱনা কৰি দে, এইটো নিমিতে তেওঁলোকৰ বাচ্চা তেওঁলোকৰ মতা খান চব তাইকে নাম ভাল আছে দেই আপুনি ভাল আছে দেই ক'ব পাৰে। আৰু সবচে ভাল ইম্পৰ্টেণ্ট কথাটো ভাল বাৰু শুনিবি দেই, এনেকুৱা বাইবল দে কৈ আছে তাই ঈশ্বৰকে বহি খা মাইকী একটা থাকে না, তাই এইটো খান চব কিনা কৰিব পাৰে কৈ না মই ভাৱনা কৰি থাকে, এয়া মই বি তো মাইকী হ'বলৈ মনো মই বি ফুঞ্চা নাই হও এনেকুৱা ভাৱনা কৰিলিবি, তাইতো ঈশ্বৰকে বহি খা থকা মাইকী হোৱা নিমি দে এইটো চব পাৰি কিনা যাইছে দেই এনেকুৱা আমি খান বাইবল দে দেখি আছে। এইটো শুনিয়া দাম দে আয়া মইতো এনেকুৱা নহিও এনেকুৱা ভাৱে না দাম দে ঈশ্বৰ ব্ৰহ্মক একদিন কৈছে আপুনিতো এইটো হৈ আছে দেই কৈ কিনা বুজিছে না, এইটো নিমিতে মাইকী খান বি আপুনি আয়া মই এইটো নিচিনা নহয়ো এনেকুৱা ভাবিলে আপুনি এইটো মাইকী হ'বলৈ আছে দেই এনেকুৱা আমি আজি কৈ দিবলৈ মন আছে দেই ভিউ লিচনাৰ্ছ খান চবকে। আৰু এটা কথাটো আমি খান কেতিয়া আমি খান লগা ফেমিলিকে ঠিক পাৰ বনাব না, আমি খান লগা কাম দে আমি খান লগা ৰোল দে আমি খান কেতিয়া ঠিক পাৰা কৰিব তাতে আপুনি আপুনি লগা চাৰ্চ কিবি সেৱা কৰিব পাৰি যায়, চাৰ্চ দিবি আপুনি এটা ভাল মাইকী হ'ব পাৰি যায়, ছচাইটি দিবি আপুনি এটা ভাল হ'বলৈ পাৰি যায়, এইটোতো পাৰিবাৰ পৰা শুৰু কৰি দে। আৰু এইটো আগে দিটো নিজৰ লগা কি ৰোল আছে ঈশ্বৰ পৰা আপুনি কি নিমিতে বনাইছে এইটো জানিলে সবতে না আপুনি সেৱা ভাল দিবলৈ পাৰি দে।
1: আপুনি ইমান সুন্দৰকৈ দিছে বাইবলকে ৰিলেট কৰি দিয়ে না, মান এতিয়ালা জীৱন দে মান ঈশ্বৰকে আগে দে ৰাখিছে বুলি ত' মান একটা পূৰা পুৰি পুঞ্জীয়া মাইকী আইডল মাইকী হ'বলৈ পাৰে ম্যাম, আপনি লা ভাল রমান ইয়ে সামজাই দিয়া তো বেশি খুশি আসতে ম্যাম, আর মান লিসনার্স খান বি আপনি শুনি না একদম আশিস পাই থাকি আছে, তিসরা দিয়ে হুদি উলু মন থাকি তো আপনি কিনিয়া ভাবি একটা মাইকি কিনিয়া তাই লাগা মাইকি আন্দো বেশি রোলস থাকি যায়, একটা চুকরি হওয়ালা রোলস থাকে ওয়াইফ সিস্টার ইন ল ডটার ইন ল মাদার ইন ল, তো একটু সবতে রোলস কিনিয়া তাহান পুরাপুরি পুঞ্চিয়া মাইকি একটা হলে পারিব এই সব রোলস দে ম্যাম।
0: আমি মহিলাগা মন লা কথা একটা কব দে,
1: আচ্ছা
0: ঈশ্বৰ বি মাইকী খানকে বনা দাম দে কেনেকা ভাৱনা কৰি না বনাইছে হ এনেকা ভাৱনা কৰি থাকে, মাইকী খান তো একদম না আচৰিত ৱাণ্ডাৰফুল কব ইংলিছ পৰা না, আচৰিত ঈশ্বৰ পৰা বনা একটা মানুহ আছে দে, মাইকী খান তো ইংলিছ পৰা মাল্টি টাস্কাৰ না, সব কাম কৰিবলৈ পাৰিয়ে লগা না, বাচ্চাকে চাই আছে একটা কোনা দে ভাত পকাই আছে না, আৰু ফোন দিবি কথা কৈ আছে, আৰু কাপোৰা বি ধুলাবলৈ ৰাখি কিনা আছে না, এনেকুৱা একবাৰ পৰা কাম চাৰিটা পাঁচটা দহটা বি কৰিবলৈ পাৰে এনেকুৱা আছে, হ'লে বি আমি বি একটা মতা লগা আমাৰ বি আছে আমি মিলা চান বি আছে আৰু আমি লগা মতা লগা নিয়ম দিবি দেখিলে মতাখন দুনিয়া নাপাৰে তো, একটা কাম দিলে তখন একটা কাম একবাৰ বাৰ কৰিব পাৰে তখন তো ফোকাস, হ'লে বি মাইকী খান তো বেশি আচৰিত আছে দেই, একবাৰ পৰা বেছি পাৰে হ'লে বি ঈশ্বৰ পৰা মহানগী ইনিয়া বনাইছে, আৰু এইটো লগা মতলব তো একটা খাচ নিমিতে বনাইছে, একটা পাৰ্পাছ নিমিতে আমি খানগে আলাগ আলাগ বেশি করব পারিয়া লাগা একটা বনাইছে, এটা তো ঈশ্বর লাগা আশিস আছে আমি খান লাগা উপরে, তাতে আমি খান ফুটানি হবলে নহয়, এ আমি পারি আছে না কেতিয়াব তো মাইকী খান ইনগে হয়ে যায়, আমি সব পারে মই মতা খান একটা কামবি না পারে কেতিয়াব তো এনে আবি হয়ে যায় ফুটানি দেখাইছে, গতি আমি খান নিজের লাগা এইটু একটা ঈশ্বর পরা গিফট দিয়া লাগা নিচিনা এইটু জানিব লাগে, আর ঠিক জায়গা পরা চুনা চুলিব লাগে, এইটু চুলাবলে লাগে আছে, এইটু নিমিত্তে আপনি একটা ছুকরিবি হব পারে না, হলে বি আপনি তো একটা কি কব সিস্টার ইন ল বি হব পারে না, একটা ওয়াইফ না মাইকি বি হব পারে, আর আপনি একটা কি কব ডটার ইন ল বি হব পারে, এটু সব তো আপনি খেলব পারব দে না, ঠিক পারা যাব পারব না, আপনি কেতিয়া ঈশ্বর পরা হে এইটু বি করব পারে এইটু বি করব পারে এনেকা, হলে এই তো আপনি নিজের লাগা নহয় এইটু ইয়াদ করব লাগে, ঈশ্বর পরা আপনি কি না বনাইছে, ঈশ্বর পরা আপনি কি মরম তো বেশি দিবলে পারে না, মরম তো ঈশ্বর পরা মাইকী খান পরা আলাগ পরা দিবলে না, মহানকে একটা গিফট নিচিনা দি কিনা আছে, এইটু নিমিত্তে আপনি এনে আজি শুনি থাকি কিনা আয়া মই তো বেশি দুঃখ পাই আছো ও পাস্টার না, এইটু বি করব লাগে এইটু বি করব লাগে, হলে আপনি ঈশ্বর পরা কোন আপনি কি কেনেকা বনাইছে ইয়াদ করবি, ঈশ্বর পরা আপনি কি তাকত দিব না, আপনি পারফেক্ট সবতে ভাল হব এনেকা কোয়া নয় দেই, হলে বি ঈশ্বর পরা আপনি কি তাকত দিব, ঈশ্বরকে তাকত মাঙিবি ঈশ্বরকে উইজডম মাঙিবি, আয়া মই কেনেকা হই না এইটু মাইকী হবলে পারিব, ঈশ্বর মোকে তাকত দিবি মোকে উইজডম দিবি, আর আপনি মানুষকে কম্পেয়ার নকরবি, আয়া তাই তো এনেকা আছে তাই নিচিনা হবলে মন মই এনেকা করু, বাইবল দে কয় ইউ আর কমপ্লিট ইন ক্রাইস্ট, ঈশ্বর পরা আপনি কি ঠিক ফুঞ্চে কিনা বনাই দিছে না, কেতিয়াব তো আয়া মই লাগা এইটু বইনি নিচিনা হবলে মন এইটু দিদি নিচিনা এইটু ফ্রেন্ড নিচিনা হব মন কম দে, আপনি কিতাবি হবলে নাপার কি ললে আপনি তো আপনি আছে তো না, ঈশ্বর পরা আপনি কি কেনেকা বনাইছে তাতে ঈশ্বর লা তাকত আপনি লোদে আছে দে, এইটু কারণে মানুষকে কম্পেয়ার নকর, প্রার্থনা করিবি ঈশ্বর মুখে আপনি লাগা উইস্টম দিবি আর আপনি লাগা বেস্ট দিবি না পুরা দিবি, তাতে ঈশ্বর পরা আপনি কি ব্লেসিং করব, আর আপনি একটা ভাল ওয়াইফ হব পারব এন্ড আর একটা ভাল মাদার ইন ডটার ইন ল হব পারব না, আর সিস্টার ইন ল বি হব পারব দে,
1: আপনি ইমান ভালরা সামজাই দিছে আমি খান শুনি থাকে লিসনার্স খান দিয়ে, এই সব রোলস দিয়ে ঈশ্বরকে আগে রাখিছে গেলে তো মান পারফেক্ট ভাল পুরা পুরি পুঞ্চা আইডল মাইকি হবলে পারিব, ম্যাম আর চারটা দে আপনি কি হুদি হুদি না যা আছে বেশি কনভার্সেশন ইন্টারেস্টিং আছে আপনি লোদে বেশি এই তো আইডল মাইকি তো কিনিয়া হব লাগে কি করু লাগে মান কম্পিয়ার নকরু লাগে আইডল মাইকি একটা হবলে মান কিনিয়া আছে এটা একসেপ্ট করু লাগে, আর মান মান মন দে ভাল কাম করে শিখলে মা মন ভাল একলা হইলে বি তে দিয়ে ওরা আইডল মাইকি তো কমপ্লিটই করে দিছে, আপনি ইমান ভাল রা মহানি জ্ঞান বুদ্ধি দিছে ম্যাম, এটাতে ধন্যবাদ করে আছে আপনাকে, আর মই চারটাতে আপনাকে সুদিবলে মন থাকি আদ একটা আইডল মাইকি হবলে কি কোয়ালিটিস গুণ থাকিবলে লাগে আর খিলে কি কি কোয়ালিটিস খান থাকিবলে লাগে,
0: একটা ভাবনা একটা পয়লা থাকিবলে থাকে লাগে আদ হিউমিলিটি নম্র থাকিব লাগে,
1: আচ্ছা আচ্ছা
0: এনেকা কব না নাগামিস পরা
1: নম্রতা মান সুন্দর একটা শুনি এই শুনি বলে
0: নম্রতা হাম্বল থাকিব লাগে ছোট হই না থাকিব লাগে, আমি খান লাগা ভাবনা কিচা এনেকা থাকিব না আমি খান আগে আগে যাব পারি যায় কেলে বলে তো তাতে ফুটানি নাই, আমি খান কেতিয়া ফুটানি থাকিব বাইবল কয় প্রাইড কামস বিফোর দ্য ফল না ফুটানি দিয়ে গিরি যায়
1: কয়েছে,
0: কোন নম্র থাকিব কোন হাম্বল কুইনা থাকিব বাইবল দিয়ে কয় ঈশ্বর পরা আপনি কি উঠাই দিব কয়, কেতিয়া আমি খান ছোট হই না নম্র না নম্রতা এটু থাকিব এটু টাইম দিয়ে আমি খান সদায় একটা ঈশ্বরকে মই আপনি মদব লাগি আছে দে, আমি নিজের বা সব নাপারি দে আমি সব না জানে আমি বেশি পড়া লিখা হইলিবি আমি লাহাতে পয়সা টকা থাকিলিবি সুন্দর থাকিলিবি এ আমি নাপারিব ঈশ্বর আপনি মদব নকরিলে, এনেকা একটা ভাবনা থাকি আদ আমি খান আইডিয়াল উমেন ভাল মাইকি তো হয়ে কিনা যাব পারে, তাতে হালিব টিচেবিলিটি শিকাই দিবলে পারে লা কোনো মানুষ তো সব জানি হো থাকিয়া মানুষ জানি না জানে না, আর আমি কিতা সব জানে না কই এটা তো আপনি লাগা খতম দিন আছে বলে তো আমি খান পুরা লাইফ তো একটা স্টুডেন্ট হব লাগে, একটা এজ ডাঙর হয়েছে কইলিবি না বাচ্চা লাগা আমা একটা হইলিবি কিতাবি শিকিয়া লাগা দিন খতম নহয় কিতিয়া আৰু বি শিকিবলে মন না আৰু বি মই জানিবলে মন দো থাকি শিকিবলে আপুনি ভাল হলা ভাল হলা ভাল হলা যাব দেই আছে আৰু বেছি ইম্পৰ্টেণ্ট কথাটো আপুনি ঈশ্বৰকে সবচে আগে লগাই দিয়া বোলে না এইটো বাইবল দে Matthew 6:33 কয় সিক ফাৰ্ষ্ট দ্য কিংডম অফ গড এণ্ড এভৰিথিং উইল বি এডেড টু ইউ আমি খান কি লাগি আছে এইটো সবতো পহিলা ঈশ্বৰকে বিচাৰিবি কয় কি লগলে তাইহে আমি খানকে বনাইছে না তাই লগাই আছে আমি খান তো বাইবল দে এনেকুৱা কৈ আছে আপুনি কেতিয়া তাইকে দি দে তাই সব আপুনি দেখাই দিব না বুদ্ধিমান উইজডম জ্ঞান আৰু আপুনি কি লাগে

প্রোগ্রামটি আকো লিখি কিনে পঠাই আছে বগজানপরা প্রিয়া বড়ো আর তাই গানা মাঙি আছে মুভি লাগা নাম আছে অল ইজ ওয়েল গানা আছে বাতো কো তেরি আর তাই এই গানা ডেডিকেট করে দিয়েছে মৈকে মন্দিরা দি অঞ্জিলা অঞ্জলি বসুমতিরি অমল বসুমতিরি বিমল বসুমতিরি দরাসর বসুমতিরি অঞ্জলি বসুমতিরি ধনঞ্জয় দেবাশিষ হাজরিকা অ্যান্ড অল এফ এম ফ্রেন্ডস কই কিনা লিখি আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আপনি লিখি কিনা পঠাই দিয়ার কারণে তো লিসনার্স কারণ এটা শুনব অরিজিৎ সিং লাগা ওয়াস্তে ফিল্ম আছে অল ইজ ওয়েল

0: FM Dragon Band.
1: 103 MHz.
0: News, music, and entertainment.
1: FM Dragon Band.
0: FM 103 MHz.
2: Good afternoon. It is Akashwani Kohima. FM Dragon Band 103 MHz. For the real-time traffic update, I need to Kohima Town Laga. মনখলাভার লেগে পিএইচকি জংশন তকলিতা নর্থ বাউন্ড দেদিস নিচে যাখানে মন্দিরত আছে আর সাউথ বাউন্ড যখন অপরফিনে আছে এই লাইট আছে কিনা আপনি আগে জানাই দিয়েছে কিন্তু আলটিমেট রুট আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে অল মিনিস্টার্স হিল টু জেল কলোনি টু রাস্তা চলাব পারে পিএইচকি জংশন পার লেগে মেজর জংশন তকলিতা নর্থ বাউন্ডে হলে মন্দিরত আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে প্যারামেডিকেল টু টি মডেল টু আই জি ইটো রাস্তা চলাব পারে নহিলে লেডি মাইলস রোড ইটো রাস্তা চলাব পারে টিসিপি গেট পার লৈকে রাজু পয়েন্ট হইলে এটা নর্থ বাউন্ড হইলে মদিরেট আছে আর সাউথ বাউন্ড হবি মদিরেট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট হয়ে রাজু পয়েন্ট চলাব পারে নহিলে বক্স কাটিং টু এন এইচ এ কে টু সেন্সাস পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে নহিলে ফুলবাড়ি টু খচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট ইটো রাস্তা বি চলাব পারে রাজু পয়েন্ট পার লগে সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি মন্দিরত আছে কিন্তু আলাগ রাস্তা চলাব মন আছে কইলে সেন্সেস পয়েন্ট টু এন এইচ এ কে এই রাস্তা চলাব পারে হাইস্কুল জংশন পার লগে সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ডে হলে মন্দিরত আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাব মন আছে কইলে বিলিগ্রাম রোড টু ডি বি এস চলাব পারে নহিলে হাইস্কুল জংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে আর এন এইচ এ কে জংশন পার লৈ কিনা সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ডে হলে লাইট আছে আর সাউথ বাউন্ডে বি লাইট আছে ট্রাফিক হালকা দেখা আছে কিন্তু আপনি আলাগ রাস্তায় চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তায় চলাব পারে এই থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব সাম 3 বাজি পর লৈ কিনা।

গোলাঘাট আসামপাড়া লিখি কিনে পথা আছে সুনীল বড়ো, তাই গানা মাঙি আছে ফিদা মুভি পারা, আর গানা লাগা নাম আছে দিল মেরা না ইন্তজার ওর ইন্তজার কর, এই গানাতে মারি গাঙি আছে। তো লিসনার্স খান এটা শুনব ওই গানা, উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিক লোক অবস্থায় ফিল্ম আছে ফিদা, গীত লিখে হয়েছে শামীর, মিউজিক দিয়া হয়েছে আনু মল্লিক।

প্রোগ্রাম থেকে এইবার শুনিব কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি লেখা বাস্তে ফিল্ম আছে খুবসুরত আর তো গীত লিখিয়া হয়েছে গুলজার আর মিউজিক দিয়া হয়েছে যতীন ললিত।

ওয়াল প্রোগ্রামটি এখন শুনিব আপনাদের কুমার শানু আর আশা ভোসলে লেখা অবস্থায় ফিল্ম আছে জুলমি, আর গীত লিখা হয়েছে গুলশান বাউরা, মিউজিক দিয়া হয়েছে দিলীপ সেন, সমীর সেন।

0: dorni pani takaja hobolagi aru itu poldu rose kan dilium kan alstroemeria idwan ti lagi farmers kan ki interest ase ki palipoli mun ase itu application to itu timol lagi
1: phul lugina rupi bole di thakile bi aku age de kwani sina lojagena bepar kru bole bekabo karne itu laga rasta na thakile manu khan bi bisi rupi thakile bi ku lab nai to ki fir district te kene ka ase phul bekabole rasta khan to kene ka ase
0: ti idea do bahar din dipikali bi ini ki fir di ini consume kuribo para laga kili mani achikali function hobe sati hobe manu mura টাইম দিয়ে হবে কি কি হলবে আজিকালি নেচুরাল লাগা ফুলি বেশি জুলাই মানুমান পাহাড় দিন বিকালিবি তাঁতি এনে বিকাব পারা লাগা সব মানুষ আজিকালি ইটুই জুলাই আছে সাতি দিবি ইটুই ডিমান্ড আছে।

0: manu logot amagam bi confidently muktu tik thakili mane confidently kuta koriboli pare na aro self esteem bi thake etu nibidi pressing to important ase
1: ajigali ami han dikhi pa do bachcha han bi bishi dat kan mukhan sawale dentist khan dogo de jai na cavities khan ni mide na itu laga opori bi amni koi dibo
0: etu ajigali bachcha khan etu gera gura khaigina bishi tokpa tu bishi ase de aro ekta reason do ekta do takan amakan baba amakan bi bishibak takan logot sugary food chocolate kan huliba chips kan do huliba biscuit kan itu sob tu ini kabuli dia sudah murum bura itu ini kan kurina tayan do takan do kire bodo rati tu bi ini kai gina homai itu time di chems kan do ini bi active ase tu moi itu tadi kai kai gina important tu itu ikta ase aro secondly do hole kunoba do ekta ajikale ki drinks kan bishi bhai na etu nimiti kunoba do etu ini cp usage kunoba ase to ini jagina ini sa kurigina humai ta humai jaboli mona ase etu nimiti ini tik tak humai di boli kauni eni ga noli putu feeling kan kurina putul di hali gina kabuli ti gina eni ga humo boli ti ase to tadi kuti holi bi chokori content do ase to mita ho boli kauni to etu pura to jaldi jaldi khai loi de etu bi ekta ase aro ekta to holi brushing laga bi ekta ase kili mane etu bajagan do by 2.5 years to holi almost all bajal gata to so bola hina thake etu time di tar niche brush koribuli ti sipli holi ki jani taka du tik tak brush koribuli na paribo do etu nimide ama holi bi baba bura holi bi dangor ban bura olop hikai digina brush to kurili mane tik tak safa koribuli pare kinu no holi takan ni apni ani brush kurina rakhili brush to kuri kintu safa to koribuli na parigina bi thakibo enega huina poor oral hygiene takisi sipli holi chi holi bi এটো তার টক টু পাবো আর মই এক প্র্যাকটিস দি মই বি লক করি না আহা তো হলে বাজা তো দাঁত পেয়া হলি মানে না একদম তার এনি সাইকোলজিক্যাল চেঞ্জেস বেশি হয়ে দে কোনো কত স্কুল টিভি না যাবো বলে বি কই মানে সাথে গান পড়া বেশি তার কি টিস করে দিল না এনেকুয়া বি একটা সেকেন্ডলি খালো বি তাই ঠিক না খাবো পারে এনেকা হলে মানে খালো ঠিক না খালো তাই ইনডাইজেশন স্টার্ট করব এনেকা বি আছে টেম্পারমেন্টাল চেঞ্জেস বেশি আহে কিন্তু মানে তার কুমতি বলে মনে থাকলে বি তার খাওয়াটি টোক আছে তো এটি নিমিতে তার এনে এটি ওয়ান সব তো লাইফ টি চেঞ্জেস বি আহে থাকে তো বাচ্চা খান তো আজিকালি বেশি চাহা তো একটা তো হলে আমার বাবা খান পুরা ইলটার্স খান পুরা বে থাকাম ঠিক তাক শিখাই দিই না বুঝাই দিলে ভাল আছে তো ইয়াদি নাখালেন দি মই একটা ভাতো ডুইং মাই প্র্যাকটিস এনে আহা তো হলে আমার মর্নিং উঠিয়া লোকে লোকে ব্রাশ করি তো বেশি হ্যাপেট দিত আছে তো না আর বাচ্চা খান তো রাতে ডিপ্রেস করি না নহমাই তো মোস্টলি বেক্টেরিয়া খান তো হলে রাতে বেশি আলাইভ আছে তো রাতে ডিপ্রেশ নহে না সোমা তো হলে এইটো ব্ল্যাক খান জমা করি না এনেকা জমা করি না খালো তো স্টার্ট করে যায় তো আর একবার স্টার্ট করেছে বলে হলে ঠিকঠাকই আছে আর বাজার লাগাতে তো বেশি ইম্পর্টেন্ট আছে কিন্তু মানে তার ফোনেটিক্সটি হেল্প করব লাগিব ডাইজেশনটি হেল্প করব লাগিব এন দ্য মেইন টাইম তার কোকাই তার পাই ওলাবলে কারণে মানে পার্মানেন্ট ডেট ওলাবলে কারণে তার স্পেস টু মেইনটেইন করে দিয়ে দে নহলে মানে টেরামেরি হয়ে যাব তাতে একদম টাইম কনজিউমিং কস্টলি ট্রিটমেন্ট নিয়ে নহয় কি না কোনোবা তো টিকপি নোহাবি হয়ে যায় এটো নিমিতে তো মেইনলি প্রিভেন্টিভ মেজার্স তো ঠিক নলওয়া নিমিতে এটো লাগা তখন বেশি ক্লিনিক দিয়ে নহলে হসপিটালে যাবলে লাগা হয়ে যায়
1: স্যার আপনি ন্যাশনাল অরাল হেলথ প্রোগ্রাম না এটো লাগা উপরেবি আপনি আমি হাঙ্গে কই দিব
0: এটো like other programs no actually national level the pc program ase to that program the it to be ekta tangor ekta idea ko nishina ase it 2014 to 15 it time bra launch kina ase do it laga tangor aim to ta kese it public logot sok manu logot it country the at least dental laga treatment mok laga treatment to accessible credibility bo paria tak aro oral health laga to lit it chi holi bi improvement ekta thake boli karone for each group pura মানে জনম করে কিনা নমরা কোথা এটা সব করি বলি তো তখন একটা এইটু এম পুরা সেন্টার পুরা এটা সব তো ফর্মুলেট করে কিনা আনা আছে এটা তো হলে কমিউনিটি হেলথ সেন্টার বলে কয় আমার সাব সেন্টার এটু তাক চাই কিনা আছে এটা তো বুঝলা তো হলে ডিস্ট্রিক্ট হসপিটাল দিয়ে অলপ অলপ ট্রিটমেন্ট দিয়া আছে তো না তো তাতে যাব তাতে পাবলিক হেলথ সেন্টার দিবে আছে কমিউনিটি হেলথ সেন্টার দিয়ে এটা সব দিয়ে আহে কিনা অল ওভার স্টেট দিয়ে আহে কিনা ডিস্ট্রিক্ট লেভেল তাক তাতে রিফিল পয়েন্ট নিচিনা বনাই কিনা এই প্রোগ্রাম পুরা সবটো চাই আছে তো এতিয়াতো কালি ট্রিটমেন্ট দিয়া নহয় কিন্তু এইটো লগাতে আমাক এমপ্লয়মেন্ট অপরচুনিটি পায়

0: Παλαιστίνα δυσκολεύεται το σαβόκουνασί. Hello. Hello, good evening.
1: Good evening.
0: Con bol rin, hey.
1: District chara di sumari asan chara kaise ho, bhai kon munda.
0: Are, bhai kon munda, kis, kina kaise ho?
1: Ekdam, ekdam, ekdam, sara chakas, mi kina kaise
0: ho? Ekdam chakas.
1: Are, ikhya te, tate, mosam kina kaise
0: ho? Mosam de, na jine, kira pani giri ho, kira gorom de, kira thanda na, kole na pare ho.
1: Yate vi, dinke chara di gorom te, rati, pani giri ho, pare, nishne hai lagi se hone.
0: Oh, ete alop thanda na? একদম ভাল ফিলিং না লাগে না ওয়েদার আজি কি কৈছে
1: আজি তো কনস্ট্রাকশন কোম্পানিতে কাম করে না এটা ডিউটি পর আইছে আর ইন্টারভিউতে আছে
0: ওহ দুখ না দুখ পাইছ না দুখ পাই না থাকিব আজি তো নাকি না
1: আজি দুখ পাই না সব তো দুখ থাকি তো এটা তো হাওয়া লাগছে এটা বহুত পকিং আছে
0: একদম এনজয় নাই দুদিন না আচ্ছা ইয়ারা আ নাই দো ইয়ারা না
1: ইয়ারা তো
0: ইয়ারা না নিউ এটা সে ওল্ড বি আছে গানা নাম কি শো কি আছে গানা নাম
1: এটা মোহব্বত কে নজরে করম চাহতা হুম
0: মোহব্বত কে নজর করম বিনোদ রাতোর কবিতা কৃষ্ণমূর্তি লাগা আওয়াজ তে আচ্ছা পাইছে তো ডেডিকেশন আছে নাই
1: ডেডিকেশন আছে
0: হুম
1: সাথে আপনাকে থাকিব
0: আচ্ছা বেশি থ্যাংকস
1: কন্টাক্ট করি বুঝে মানে একদম ফ্রেন্ডলি ফিল হবে তো আমার বসে মিটারি পাত্র এনে আপনি কিছুন
0: কই না
1: ভাল বেশি খুশি পাবে মানে এখানে একদম ফ্রেন্ডলি মিশন আছে আর
0: কই না থাকিলে বেশি ভাল না তো ঠিক আছে আপনি এটু গানা ভনি বলে মুজা আছে মোহাম্মদ কে নজর করম তো হই না এনজয় করবি দে আর বাত খান ঠিক তা খাই না বুঝবি রে
1: আপনি কি খাওয়া আজি
0: আজি তো আলু ফ্রাই খাবো ঠিক আছে তো শুনি দেখি আর থ্যাংকস তে কল করে এনে
1: ওকে থ্যাংক
0: ওকে দেন বাই বাই Yes, listeners, that was Baikon Munda. তাই টেক্সট বুক করে থাকি তো আজি ফোন ইন করি কিনা কথা বলা বেশি খুশি পাইছে তো আপনি আমি তাই নিচিনা ফোন ইন করি কিনা আপনি মই কি কথা কবলে মন যায় আর আপনি গানা থাকলে রিকোয়েস্ট করি কিনা রিকোয়েস্ট করলে মুঝে ছিল নম্বর আছে 0370224303 আপনি গান ফোন করি না আপনি গান রিকোয়েস্ট আর ডেডিকেশন কই দিবি তো মই পারে তাক বিচারি কিনা বুঝাই দিব তো এটা ফ্রম দ্য মুভি ইয়ারানা বুঝাই দিব মোহাব্বত কে নজর করম

0: Yes, listeners, you're listening to Akash Vanya from Tekapan at 103 MHz. I'm going to be seeing the film program, phone in program. So, next caller, who is it? Hello, good evening.
1: Good evening, sir.
0: Good evening, kaun baat kar rahi hai?
1: Kulamani Dawa, sir.
0: Kulamani?
1: Tumadan.
0: Kulamani, Kulamani. Okay, good work, what is it?
1: গোলাঘাট
0: ডিষ্ট্ৰিক্ট
1: তোমাৰ
0: বজাই
1: দিব
0: দেখাই দিবি মোক
1: তুমি
0: আগ হ্যালো
1: হ্যাঁ
0: আচ্ছা আপনি গানামা বাল কুটিছে তো আপনি মই এটো বচাই দিব ফ্রম দ্য মুভি আর আর না গানা নাম সে রূপ তেরা মস্তানা না
1: হ্যাঁ
0: আচ্ছা ডেডিকেশন আছে নাই
1: আছে আছে স্যার ভাইকন মন্ডা জীবেন্দ্র অঙ্কি সোনালী আছে সুনিতা বসুমতারী আছে
0: আচ্ছা
1: শিকারী রংপা আছে রাম এটো কি উত্তর প্রদেশ কি নাম কয়ে আসলে
0: মন দে ইয়াত থাকিলে হৈছে না
1: চব যিমান জন ধনী আছে চবকে টিকেট কৰি আছে

0: ঠিক আছে, তো আপনি ফোন করি কিনা কথা কোৱাৰ বেছি থেংকছ, আৰু শুনি কিনা এনজয় কৰিব দেই কানাডা।
1: বেছি দিন ভি লগা নাই, আজি দুই মনৰ নিচিনা তো কল লাগি লগাই আছে, কলটো লগা নাই।
0: একো নাই, আজি লাগিছ না?
1: আজি ফার্স্ট আজি মানে দুই মনৰ পিছতহে লাগিছে।
0: আচ্ছা, আজি লাগিছে, কানাডো শুনি কিনা একদম এনজয় কৰিব দেই।
1: ঠিক আছে,
0: শুনি কিনা এনজয় কৰিব দে। ঠিক আছে, অকে, বাই বাই
1: বাই বাই।

0: Well, listeners, the last caller kuna say hunigna sabo. Hello, good evening. Hello?
1: Hello?
0: Hello, good evening.
1: Good evening, sir.
0: Apni last caller ho re, ajito.
1: Hoi, jani ase, sir.
0: Are, ekdom timing ni milai na phone grishni ke apni.
1: Hoi, sir. Mas, iman try ko jase phone hai, sir, itura.
0: Acha, apni kun ko ase na?
1: मैं सुनीता को ऐसे बुका
0: चुका। अरे सुनीता कैसे हो?
1: अच्छी हूँ।
0: अच्छा और आज की कुरुष है?
1: अभी तो नूतन से सर।
0: मैं नूतन से।
1: मैं अजी हूँ यसे आमिले वास्ते।
0: ऐका नहीं हो जाओ। अच्छा तो सुनीता कथा तो बिशी कोले मुंजा लिए अपनी जने से टाइम खत्म हो ले से ना।
1: अभी नाम क्या है सर?
0: मेरा नाम टीम है टीम आरजे टीम।
1: आरजे टीम।
0: आपने वेस्टर्न म्यूजिक सुने ना उन्हें?
1: सुने। আজি
0: আজি আজি হিন্দী শুনি না বোলা মোক মই একদম ট্রাই করে আছে হিন্দী কবলে চলো আজি কেতিয়াবা তো আহিব লাগে না আচ্ছা কি লাগে কেনা যাই দিব
1: আই
0: আই লাগাব ও আছে তো আই মুভি আচ্ছা কেনা নাম কবি তু চলে অরিজিৎ সিং না আচ্ছা আপনি এই কেনা ক্রু জানে না জানে চলো তো আপনি দেরি কেছেন আছে নাই আচ্ছা তো পাত পাত আপনি গানা বাজাই দিব মুজিম্বি নেক্সট টাইম কথা করবো দে
1: ঠিক আছে স্যার
0: আচ্ছা শুনি কিনা এনজয় করবি তো দে ওকে বাই বাই ওকে লিসনার্স স্যাডলি এইটো লাস্ট গানা শুনিব আর কোন কোন লিসনার্স কল করছে সব মানে বেশি ডর থ্যাংকস দিয়ে আছে এই পার্টিসিপেট করে থাকবি প্রোগ্রামে অ্যান্ড ইয়েস উই জাস্ট ওয়ান্ট টু সে থ্যাংক ইউ আপনি সবকে বেশি থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন বিকজ মুই অলপ পিছিয়ে আইব ওয়েস্টার্ন মিউজিক লিখি না সো উইল হ্যাভ এ গুড টাইম টিল দেন এনজয় দ্য লাস্ট ট্র্যাক দিস ওয়ান ইজ টু চলে ফ্রম দ্য মুভি আই

0: দেশ দেবী শীতল ব্রিজে উঠে থাকা সময় সুরক্ষা রাখবলে অনুরোধ করেছে। চিফ মিনিষ্টার নিপিও ডুবা ডক্টর থি অল ট্রফি লাগা 25 সাল কমেমোরেশন করে অফিসিয়াল থিম কানা লাখ করেছে। বেলেস্ট পিএইচই আর কর্পোরেশন জেকব জমভূমির জমুকুটিমা বাই ইলেকশন টি শান্তি আর এশিয় বেস কেম্পেইন করবলে কৈছে। আর ডিমাপুর ডিসি ডক্টর তিন্দুচং শিচাং ব্রা কৈছে কি সেন্সেস 2027 দরকার ডিজিটাল বটলি আনি কিনা AI enabled data collection or monitoring koribole ase itia pura khobor desh laga alag alag jagade temperature bishi uthi thakya samoy pradhan mantri narendra modi ba manokhandokoti suraksha gadamotha boli onorod korise ekta social media post e shri modi ba soplokoti pani bishi khaboli aro bahar ja samoy di pani loi jaboli salla dise hotai jibandi garami mausam ra duk dia barhai thakya janai kena shri modi ba koise ki etonishina mausam do sensitivity di dangor madat hoi jay tar ba janwar aru jiria khan laga bhavna di ghor bahar balconies rooftops dukan dohali office bahar khan di ekta huro depadi pani barhai rakhiboli janai dise চিফ মিনিষ্টার নিপিউরিওরা ডক্টর থি আউ ট্রফি লাগা 25 সাল কমেমোরেট করে অফিসিয়াল থিম গানাডো আজি লাখ করে দিছে। জন্দ মুকুকচংডি এইটো সাল সেইসটি রাখবলে আছে। সোশ্যাল মিডিয়া এক্স দি তারপরা কৈছে কি টুর্নামেন্ট বা স্পোর্টসম্যানশিপ ট্যালেন্ট আর কমিউনিটি আত্মাদো মানাবলে আছে। শ্রীরিওরা অর্গানাইজিং কমিটির লগতে বাধাই দি কিনা টিম লোকতে বেস্ট উইশেস জানাই দিছে। 25 সাল ডক্টর থি আউ ট্রফি অ্যান্থেম দো মুকুকচং ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশন বা নাগাল্যান্ড ফুটবল এসোসিয়েশন লগতে মিলাই কিনা রাখিছে। গানাডো সেনপ লামডোর বা লিখি কিনা কম্পোজ করেছে আর আলাগ আলাগ আর্টিস্ট বা প্রেজেন্ট করেছে। মিনিষ্টার ফর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর কর্পোরেশন জেকব জমভূমিরা জমুকুটিমা ডিস্ট্রিক্টে বিজেপি নাগাল্যান্ড বা টিকিট ভাগ করে দিয়া সেরেমনি জরকার করিয়া সময় শান্তি আর এশিয় বেস কেম্পেইন রাখবলে আজি কৈছে। শ্রী জমভূমিরা জানাই দিছে নাগাল্যান্ড বা সেন্ট্রেল লাগা মদাতে ডিপেন্ড করে থাকি আছে আর স্টেটে NDPP এইটোরা বিজেপি এলায়েন্স দি সাথ দি কিনা খাড়া করে আছে। তারপরা পার্টি ওয়ার্কার্স লগতে হিংসা হাতাই কিনা ফ্রেন্ডলি ম্যানিফেস্টো ড্রিভেন ক্যাম্পেইন রাখবলে অনুরোধ করেছে। তারপরা কৈছে কি ইলেকশনস টু পাওয়ার কারণে নহয় কিন্তু সমাজ কারণে একটা জিম্মেদার হিসাবে হবলে লাগে।
1: হিমা ডিস্ট্রিক্টে দুইটা টাউন কাউন্সিল আছে, দ্য মেজহিমা টাউন কাউন্সিল দা জুমিমা টাউন কাউন্সিল, সো ওয়ান বিলংস টু দি NPM অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দ্যাট ইজ মেজহিমা টাউন এন্ড ওয়ান বিলংস টু বিজেপি কনস্টিটিউয়েন্সি দ্যাট ইজ জুমিমা টাউন, সো ইট ইজ আ বেসিস ব্রা উই আর ফিল্ডিং ফর ক্যান্ডিডেট হু ইজ ভেরি ক্যাপেবল ইয়াং এন্ড ভেরি ডাইনামিক এন্ড উই হোপ হি উইল ক্যারি দ্য অ্যাসপিরেশনস এন্ড ফুলফিল দি কমিটমেন্ট অফ আওয়ার পার্টি টু সার্ভ দি পিপল এট এভরি লেভেল।
0: প্রোগ্রাম সময় দি কেজামগতীয় রোড সবরা বিজেপি ক্যান্ডিডেট হিসাব ওয়ার্ড নম্বর 11 ছাড়া ওয়ার্ড কারণে জমকুটিমা টাউন কাউন্সিল নিচিদি নমিনেশন ফাইল করেছে আর নিচু কোচরা নাগা পিপলস ফ্রন্ট বা কন্টেস্ট করে আছে। বাই ইলেকশন কারণে পোলিং দু জুন 16 দি রাখবলে আর রিজাল্টও জুন 19 দি জানাই দিবলে আছে। ডেপুটি কমিশনার আর প্রিন্সিপাল সেন্সেস অফিসার ডিমাপুর ডক্টর তিনহুচং শিচাংবরা কৈছে সেন্সেস 2027 ডাঙর টেকনোলজিক্যাল বদলি আনি কেনা ডিজিটাল প্ল্যাটফর্মস মোবাইল এপ্লিকেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেস সিস্টেমস চলাই কেনা ডেটা কালেকশন এনিউমারেশন আর রিয়েল টাইম মনিটরিং করবলে আছে। তিন তিন রাখিয়া ফিল্ড ট্রেনার্স ট্রেনিং প্রোগ্রাম আজি সার্কিট হাউস ডিমাপুরে শুরু করে দিয়া সময় অফিসিয়ালস লগতে কথা করে শ্রী চাংবরা কৈছে তৈয়ার করিয়া কোঅর্ডিনেশন লগতে ঠিক আর সাহির রাখিয়া বা এক্সারসাইজটু কামিয়াব হব পারিব। তারপর সেন্সেসটু দেশ লাগা সবচেয়ে ডাঙর এডমিনিস্ট্রেটিভ কাম আছে আর অফিসিয়ালস লগতে নিজের জিম্মেদার মন দি কিনা প্রফেশনালিজম লগত করবলে অনুরোধ করেছে। ডিস্ট্রিবা কৈছে কি পহিলা ভাগ হাউস লিস্টিং আর হাউজিং সেন্সেসটু জুলাই 1 তারিখ বা 30 তারিখ তাক আর সেলফ ইনিউমারেশন ফেসিলিটি তো জুন 15 বা 30 তাক রাখবলে আছে। তারপর জানা দিছে কি হাউস লিস্টিং ব্লকস আর ম্যাপস তৈয়ার করিয়া বা ফেজ ওয়ান এক্টিভিটিস লাগা দরকার কম্পোনেন্ট বানাই কিনা ইনিউমারেটার্স বা ডিজিগনেটেড ইনিউমারেশন এরিয়াস দি ঘর রাস্তা স্ট্রিটস লেন্স আর দরকার ল্যান্ডমার্কস কান ম্যাপ করবলে আছে। তিন তিন রাখিয়া ট্রেনিং প্রোগ্রাম তো সেন্সেস অপারেশনস ডাইরেক্টরেট বা জানাই দিয়া হিসাব জগা করে কিনা অফিসিয়ালস খান ডিমাপুর নিউল্যান্ড জুমুকুটিমা পেরেন আর মন ডিস্ট্রিক্টস বা যোগ লয়েছে। ফিল্ড ট্রেইনার্স কারণে ট্রেনিং দ ফেক মিলরি আর কিফরি ডিস্ট্রিক্টস কারণে আজি ফেক টি শুরু করেছে ডিসি আর প্রিন্সিপাল সেন্সেস অফিসার ফেক রসিটিউরিপ্রা প্রফেশনালিজম রাখি কেনা ডেটা জমা করিয়ে সময় এস ও পিস আর প্রটোকলস কান মানি বলে কয়েছে চিফ মিনিষ্টার নিফিউরিবা মুসলিম কমিউনিটির ঈদ উল জোহা লগা অকেশন টি গ্রিটিংস জানাইছে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে তাইর মুসলিম ভাই বহেন খান গ্রিটিংস দিয়ে কিনা এই সেক্রেট ফেস্টিভেল বা মরম মিল মিলাপ আর একই করে দিয়া হব প্রার্থনা দিছে ফেস্টিভেল অফ সেক্রিফাইস ঈদ বা ক্রেডটো পুরা দুনিয়া দিয়ে মানাই কিনা প্রফিট এব্রাহিম লগা ডিভোশন আর নিজের বাচ্চা সেক্রিফাইস করি ইচ্ছা থাকি আদি সম্মান করে মানাই আছে আকাশবাণী কোহিমার আপনি খান খবর আনি দিয়ে আছে তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক্সেন্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডিস্কোর কোহিমা দি ফলো করবি আপনি খান বা এই খবর দ নিউজ অন ইয়ার এপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমার শুনব পাব ওয়েলকাম ব্যাক আপনি খান সামলগা খবর শুনে আছে সুপ্রিম কোর্ট বা ইলেকট্রাল রুলস লাগা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এস আই আর যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে কিনা ইলেকট্রাল এস আই আর ফ্রি আর ফেয়ার ইলেকশনস রাখি কনস্টিটিউশনাল দরকার বাড়াই দিয়া লাগা লিগ্যালিটি দিয়ে আজি সাথ দিয়েছে কোর্ট পর কে ইলেকশন কমিশন রিপ্রেজেন্টেশন অফ দি পিপল এক্ট 1950 লাগা আর্টিকল 324 নিচে এস আই আর কন্ডাক্ট করি বলে তাকত আছে একটা বেঞ্চ দি চিফ জাস্টিস সোরিয়া কান্ত আর জাস্টিস জয়মালিয়া বাগচিবরা জাজমেন্ট রিট পিটিশন দি জানাইছে জনব্রা ই সি আই ব্রা জাসাল জুন দি এস আই আর বিহার দি রাখি বলে নোটিফিকেশন দিয়া দি চ্যালেঞ্জ করেছে কোর্ট পর কে ইলেকশন কমিশন লাগা রিভিশন এক্সারসাইজ পর মাইগ্রেশন আরবানাইজেশন আর ডিকেজ কারণে ইন্টেনসিভ রিভিশন না করিয়া গলত আর ডুপ্লিকেশন হওয়া খান হাতাই দিব আছে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অফেয়ার সি সি ই এ স্কিম ফর অ্যাসিস্টেন্স ইন রাশিয়ান ট্রান্সপোর্ট অ্যান্ড হ্যান্ডলিং ইনকাম উইথ অটোমেশন ইন পি ডি এস সার্থাক পি ডি এস তো একটা আমব্রেলা স্কিম হিসাবে 16 ফিনান্স কমিশন সাইকেল অ্যাওয়ার্ড সময় দিয়ে 25,530 করোড় টাকা সেন্ট্রাল শেয়ার হিসাবে জারি রাখি বলে আজি মঞ্জুর দিয়েছে খবর মানুষ নাই দিল্লি ইনফরমেশন আর ব্রডকাস্টিং মিনিষ্টার আশ্বানী বৈষ্ণব কৈছে স্কিম পর স্টেট এজেন্সিস ফুড গ্রিনস ইন্ট্রা স্টেট মুভমেন্ট এসিস্টেন্স দিয়ে কিনা ফেয়ার প্রাইস শপস সাথ দিব আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম লগা মডার্নাইজেশন দিয়ে মদত দিব আছে
2: इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं
3: थ्री मेजर रिफॉर्म्स हैव बीन इंट्रोड्यूस्ड इन दिस प्रोग्राम टुडे फर्स्ट द गवर्नमेंट विल सपोर्ट द ट्रांसपोर्टेशन कॉस्ट इनकर्ड इन मूविंग फूड ग्रेन्स फ्रॉम लार्ज एफसीआई वेयरहाउसेस इन द स्टेट्स टू फेयर प्राइस शॉप्स अक्रॉस डिफरेंट डिस्ट्रिक्ट्स एंड डिविजन्स सेकंड देयर वाज अ नीड टू इंक्रीज द रेम्युनरेशन ऑफ फेयर प्राइस शॉप डीलर्स एंड अ डिसीजन हैज बीन टेकन इन दिस रिगार्ड एज वेल थर्ड एफर्ट्स विल बी मेड टू मॉडर्नाइज द पब्लिक डिस्ट्रीब्यूशन system through the use of technology.
2: Public distribution system ko hum kaise modernize kar sakte hain?
0: উরা একাডেমি লগা 56th অ্যানুয়াল সেমিনার আজি কোহিমা দিয়ে শুরু করেছে এই খোলাই দিয়া প্রোগ্রামটি কথা করে ট্রেজারার উরা একাডেমি ফিলোফিলি কেশেজেপ্রা টেনিটি বাড়াই দিবলে কৈছে আর ইন্ডিয়ান কনস্টিটিউশন লগা 8th শেডুলড দি ভাষা মিলাই দিয়া দরকার কামিয়াব আছে শ্রী কেশেজেপ্রা কৈছে কি এই এক্সপিরিয়েন্স কারণে টেনিটি কম্পিটিটিভ এক্সামিনেশনস লিখি বলে পারিব তাইপ্রা কৈছে কি ভাষা কালচার আর আইডেন্টিটির লগতি জুড়ে থাকি আর যদি নিজের ভাষা ঘর আর কমিউনিটি যদি হতাই না কইলে আহি থাকিয়া জেনারেশনস পর নিজের ল্যাঙ্গুইস্টিক রুটস তো হারি যাবলে আছে প্রোগ্রাম সময় দিয়ে একটা ক্লাস 9 টেক্সটবুক তো উরা একাডেমি টেক্সটবুক ডিভিশন বা পাবলিশ করে দিয়া তো আসান নসিকসি ডিভিশন লগা এডভাইজার বা রিলিজ করে দিছে আর টেনিমি কমিউনিটিস লগা লিটারেচার বোর্ডস সামিল করে সেমিনার ভি রাখিছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি পর সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশন 2026 কারণে প্রভিশনাল আনসার কি রিলিজ করে দিছে কমিশন বা কৈছে কি ক্যান্ডিডেটস পর রিপ্রেজেন্টেশন টু অনলাইন কোয়েশন পেপার রিপ্রেজেন্টেশন পোর্টাল ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন দি মে 31 শাম তক
4: ছয় বাজি ডাকটি দিবলি পারিব ক্যান্ডিডেটস পর রিপ্রেজেন্টেশন লকদি হুরু এক্সপ্লেনেশনস আর তিনটা অথেন্টিক সোর্স পর সাপোর্টিং ডকুমেন্টস জমা দিবলি লাগে ইউপিএসসি বা কইছে কি এইটো মাহিনা 24 তারিখ রাখিয়া সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশন টি কমসে কম 5.49 লাখ ক্যান্ডিডেটস পর এক্সাম দিছে আর মন ডিস্ট্রিক্টে সব কোচিং সেন্টার্স লগতে সরকার নোটিফিকেশন আর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ফর রেজিস্ট্রেশন অ্যান্ড রিকিউলেশন অফ কোচিং সেন্টার্স লগা কনস্টিটিউশন মানি গিয়ে এইটো মাহিনা 31 নহলে এইটো আগেদি রেজিস্টার করি বলে জানাই দিছে ডেপুটি কমিশনার মন উইনি কন্যাক পর একটা নোটিফিকেশন দি কয়েছে সব স্টাবলিশমেন্টস জনবা টিউশন ইনস্ট্রাকশন গাইডেন্স নহলে একাডেমিক মাদাত্ত 20টা উপর স্টুডেন্টস লগতে কম্পিটিটিভ এক্সামিনেশনস নতুন দহলে দুসর প্রোগ্রামস কারণে দিয়া খানবার রেজিস্ট্রেশন করবলে লাগবে কোচিং সেন্টার্স লগা আলাক আলাক ব্রাঞ্চ থাকিয়ার হার ব্রাঞ্চ কারণে আলাক আলাক রেজিস্ট্রেশন এপ্লিকেশন জমা দিবলে কয়েছে এপ্লিকেশন ফর্মস তো ডিসি লগা অফিস মনব্রা পাবলে পারিব খবর সৃষ্টি হেডলাইন্স দুবারা জানাই আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মানুষের লগতে দেশটি বেশি টেম্পারেচার উঠি থাকিয়া সময় সুরক্ষা রাখবলে অনুরোধ করেছে চিফ মিনিষ্টার নিপিউরি বা ডক্টর টি আউ ট্রফি লগা 25 সাল কমেমোরেট করে অফিসিয়াল টিম গানা লাঘু করে দিছে মিনিষ্টার পিএচই আর কর্পোরেশন জ্যাকব জামভূমির পর জম্মু কটিমা বাই ইলেকশন দি শান্তি আর এসিও বেস ক্যাম্পেইন করি বলে কয়েছে আর ডিমাপুর ডিসি ডক্টর তিনুচুং শিজাংপ্রা কয়েছে কি সেন্সাস 2027 বা ডাঙর ডিজিটাল বোর্ডকে আনি কিনে এআই এনেবলড ডেটা কালেকশন আর মনিটরিং করবলে আছে এইটার আজি সামলগা খবর ইমান শেষ করে আছি।

Well, my dear friends, Mr. India Filmra, Kishore Kumar ko gita chorus te honile, aru yate imanudehe amikhan laga RJ's Choice in the Film Songs program yate ses kuri diya bo. Thank you so much for tuning into our program. Aru itu laga asha loki na amikhan hi itu program ses kuri diye se. Apni khan laga kun kun messages kan potai diye se, apni khan sobke bishu kushu ba chanai diye se, aru kun kun messages kan potai diye nai, huli bhe apni khan huni kina enjoy kure se, apni khan sobke bishu kushu ba chanai diye se. 10 বাজে হওয়ার লগত আজ আমার রাত লাগা ট্রান্সমিশন মানে বন্ধ করে দিয়েছে আহকালি পুজোর 6 বাজে সেম ফ্রিকোয়েন্সি দেয় আহকালি আমার পুজোর লাগা ট্রান্সমিশন খুলে দিয়ে হব গুড নাইট টেক কেয়ার